0: হাই, ও দোবলা গেছিলেন রিজেন কাক জি নো হাও নাক আবসেন ছিল আং মা আয়ো পা তাওগান কোসে রিজেন আম সেলফোন ক
1: হ্যালো ক্রিশ্চান কত কমান
0: কদয়া অনসে ইউ হাগাবস মোয়া হলে লাগা কাকা রনসে ইউ
1: হ্যাঁ সিগে এনি টাইম
0: সিগে পাবো তাকো দরা বাই কাক তাও গে মানি জি নো আমা গো কোদা এদিন আকো মকসলো দা কতলা আকা আমি জাপন